কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে নেনা তুই কলমা পরে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে।

যাই আইল তোফান আয়কে যাবি রে হেসে হেসে যাব বেসে মদিনা নগরে দরিয়ায় আইল তোফান আয়কে যা।